আদি তিমন রসকালা আঙ্গে বারা কাবিলায় জমা আজ তাকা এওরেম ব্যা করে বিমে আদি মূসাগে ফানুগ কৌমগে মিহুম এ কলেগে ফানুগ আরি হুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকালাঙ্গে মূসাগে ফান ওয়াহি করে বিমে কলেগ ফানুগ আসা কলুং হিলাগা জসওয়াশ দিং এ কলেগ ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিঙ্গার আরাগম ফি হাম কশ্বরম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এড়ু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয় ব্যামি হুন তিমন রসকলাঙ্গে দেব্যে রঙ্গু থাকে তিন তিয় ব্যামি হুম খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে এক আনিয়া বেরিয়ে নুয়ে এহেন কমকো এওরিঙ্গ আমিল্ল নফসু থাক অনিয়া বিরওয়া খমগা এওরেন ভুয়ে।

ফাহে ফৈব বারুতাবি বয়কু এউরেঙ্গে ফাহুং আউয়ে এউরেম মিদুনিয়েগে মুদলুগা হিফতে আদি এউরেম বুনেতে থিমাম্মে নফাফ ফুসাওয়ানেতে আদি হাম এফদে মুদলে এউরেন্না হামায়ং আয়স এগা এউরেং হিফতে আল্লাহু আমেদু হাক্ক বাসবেনুই এউরেন নুবুনুমা ফতুগে কাশাওয়ার ওয়েগেমবা আহদু এউরেঙ্গে মচ্চান নুহিপাওয়া হিয়ে আদি এফদুগাওয়া গৈ এউরেং উগেনি দাসকুরুয়ে আদি থাকওয়া বেরুয়া মিহুন্ন আখরতুগে গোতি মা হেউ কম্বোডে ফাহে তিয়া বা মিহুন্ন নুই স্নেহিয়ে।

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লুনমি হুন দন্নাশে হামা কাশরং ইসলাহ কুরা মি হুঙ্গে ধর্ম থিমন রসকলাঙ্গে গেল্লে নুকরব্বা হসিমে।

0: নুয়াতিয়া বা মিহুম বুনা নে খামার ঠাকে সারি কুখং উলুন খাং কাশারি মি গে কুিন থিমাম মেং গে খা বাফাইনে থিমাম মেম বি এউরেন গে ফাহুং আ দারিফাস কোলে কাম গে ফাহে বাতল গতং উলুন মিহুং কুলা খান্ত কট্টকা থিমাম মেং হালা কুরাবনি তো এ
1: وكذلك نفصل الآيات ولعلهم يرجعون
0: তিমান রাসকালাঙ্গ আয়ত বয়ান কো দেবনি এফাদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমবুরি আওমাট্টাকাই।

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিল্লুকে বড়ি গিমবাণী আল্লাহ হাসে ফাহে এনাম ফুড়তা কুন্তে ব্যামি হুম একলা আগে হাজরত দোয়া কুরাশে আদ একলা আগে নাম ফুড়তা কামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তে ব্যামি হুম দু করলা আসে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

আদি এউরেম ফিকুরুয়েস নুকুরানি হেয়ে এউরেঙ্গে একুয়েরিয়াগে কিবাগা এবাহি মোহাম্মদুগে ফানুগে কিবাগা এভেস ময় কামেন ওয়ে বয়াম বেগিং হুন্নবি ইনজার কুরব্বা বেখলাও খামগা মেনুই একলেগ ফানুয়ে।

আদি তিমন রসকালা আঙ্গে বারা কাবিলায় জমা আজ তাকাক এওরেম ব্যা করে দিমে আদি মূসাগে ফানুগ কৌমগে মিহুম একলেগে ফানুগ আরিহুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকালাঙ্গে মূসাগে ফান ওয়াহি করে দিমে খালেগ ফানুগ আসা কলুং হিলাগা জসওয়াশ দেং একলেগে ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিং আর আরাগেম ফি হাম কশ্বরম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এড়ু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয় ব্যামি হুন্ন তিমন রসকলাঙ্গে দেব্যে রঙ্গু থাকে তিন তিয় ব্যামি হুম খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে এক আনিয়া বেরিয়ে নুয়ে এহেন কমকো এউরিঙ্গ আমিল্ল নফসু থাক আনিয়া বেরবা খমগা এউরেন ভুয়ে।

ফাহে ফৈবারুতাবি বয়কু এউরেঙ্গে ফাহুং আউয়ে এউরেম মিদুনিয়েগে মুদলুগা হিফতে আদি এউরেম বুনেতে থিমাম্মে নফাফ ফুসাবানেতে আদি হাম এফদে মুদলে এউরেন না হামায়ং আয়স এগা এউরেন হিফতে আল্লাহ আমেদু হাক্ক বাসবেনুই এউরেন নুবুনুমা ফতুগে কাশাবর বেগেমবা আহদু এউরেঙ্গে মচ্চন নুহিপাওয়া হিয়ে আদি এফদুগাওয়া গৈ এউরেন উগেনে দাসকুরুয়ে আদি থাকওয়া বেরুয়া মিহুন্ন আখরতুগে গোতি মা হেউ কম্বডে ফাহে থে বা মিহুন্ন নুই স্নেহে ইয়ে

0: নুয়াতা তিয়া বা মিহম বুনা নে কামার টাকে শারী কুকং উলুন খাং খাশাবারি মি গে কুরিন থিমাম মেং গে খা বা ফেন থিমাম মেম ভি এউরেন গে ফাহং আ দারিফাস কোলে কাম গে ফাহে বাতিল গতং উলুন মিহম কুলা খান তাকার টাকা থিমাম মেং হালা কুরাবানি তো এ
1: وكذلك نفصل الآيات ولعلهم يرجعون
0: তিমান রাসকালাঙ্গ আয়ত বয়াঙ্ক দেবনি এফদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমবুরি আওমটকে

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিল খুব ওড়িগিম বানি আল্লাহ হাসে ফাহে এনাম ফুড়তা কুন থে ব্যামি হুম একলাঙ্গে হাজরত দুআ কুরাশে আদি একলাঙ্গে নাম ফুড়তা খামেদু হাক্কো মাগুং একি বাবে উড়ে মি হুম তিয়ে ব্যামি হুম দু করলাশে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

আদি এউরেম ফিকুরেস নুকুরানি হেয়ে এউরেঙ্গে একুয়েরিয়াগে কিবাগা এবাহি মোহাম্মদুগে ফানুগে কিবাগা এবেস ময়কামেন ওয়ে বায়াম বেগিং হুন্নবি ইনজার কুরব্বা বে খালাউ খামগা মেনুই একলেগ ফানুয়ে।

আদি হামা কাশাওয়ারুং এ শয়তানা তিয়া বামি হুঙ্গে তেরেইং গিনা বায়াকু মাগুফরাদ দাফিয়ে ফাহে বিষ্ণা বায়াকু কামুগা তিয়া বামি হুং নুয়া মুহেয়ে হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন মি তিয়া বামি হুন্না ওয়াদু কুরাব্বা ফাওয়া নরকে اصلوها اليوم بما كنتم تكفرون تيباميهم كافر و اولونو كموغي سببون ميادو تيباميهم اي نركا يبناشي اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون ميادو تيمن رس كلانگ ايورنگ انگتاكوغا سيكا گسوا بندو كوروا حشيمه ادي ايورنگ ايتا تيمن رس كلانگ بس دنوا نته ادي ايورن هودا اولونو عملتاكا ميدو ايورنگ فاتن هكي ده نته

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবম আলগন মেননা ও খরাবি হায়ান হাসিল করমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়ান হাসিল করমা বেস হিভর লিবিগেন দা কামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবনি ইস্তাঈনু বিলসবর والصلاه وانها لكبيره الا على الخاشعين নামাজ কেতরি কামুন তিয়াবামি হু ওয়াগং এদেশ এই খুশু এতেরিবে খুদু এতেরিবা আর্তকুন্নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা ওয়েগিন দানতে এহিং কামুং ইলুমবেরিন বিদালওয়ানি নামাদুগে সবুং দুনিয়াবি হায়াতু গালগুল মেননা কুরিমাতিবা বড়তি কাংকাম বেস ওয়াগি লিবিগিন দাকাম কেতেরি কামা একুগা ইফাদা কাংকামা কুরিমাতলা নামাদু কায়েম কুরমুগে সবুং কুম্মে কামে বেস আগুল মেননা লুই কামেক কামুগা ওয়েগিন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতাত টাকা আগুল মেন কেতেরিবে নামাদুগে সবুং আলগন মেননা উখরাবি হায়াই কামিয়াব ওয়েগিন দা ফাদান এহেম ওয়েগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগ ফানু হায়াত পুলুগা একলেগ ফানা দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কুম্মে কামে কুরিমাতিওয়া ওয়াগুতুগা একলেগ ফানু অবশ্য ওয়াডা গন্নাওয়ানি নামাদু কায়েম করেফুমা এই সুন্নে নামাদে কামুগা আবিয়াস ওযু ফুরিহম করাবওয়াগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাদু করাবওয়া একলেগ ফানুগে হাজে ফুলুগে ওয়াহাকে দন্নাওয়া এইলাগু হাদাতুম মাদাদ হোদ্দাওয়া মি গোতুগে মতিগ আলগুনমে নামাদা কেতরি কামু ওয়াগি হোদা কামাওয়ানামা দিরুলমুগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়াস আদি উখরাবি হায়াতুগা আলগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মাট্টাকা আলগুনমে মাগু ফাহিবেগিন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته